Deze week allemaal hier rechts, hè, maar ik om algemeen zeg je, jepkabitu satjai boliobhaya, de admitetrai bat jaiga, baki u okasanges tegenspreken, kali onzin kariga, maar waarheid toen akarpaiga. Volgens vreedzaam heeft de Paarse Partij de verkiezing wel degelijk gewonnen en moet zij haar positie nadrukkelijk opeisen. Bolehega, Jennifer Bolehe. En na Simons i dusse Jennifer bhaiya i parlamentariër hega vreedzaam ke baanchit hoe he maar janta aur bole de politica sit he uitblijven die verzwakt maar wel aan een verzwakking van NDP dat inderdaad een verzwakking en ik geef dat toe en je moet zeggen want als je het niet zegt zal het ook zo blijven sudderen je bent de kahina vreedzaam ik erbaan in mijn prebole want zij is zelf een NDP'er de ik erbaan in mijn presentator Jenny Clifton bij jou Lomburgo Limburg kabelen he, beloof merken op dat er tijden zijn geweest waarin hij ook actief was binnen NDP en deze Bouters de leiding had, want Bouters ke NDP keer haar Limburg ke STV en kamatra haar, or op een april radiostation kolise en je weet mensen de meeste media in Suriname zijn politiek gebonden, als je de politiek ook sponsor kreeg politiek dan ben je geen vrije media mensen, dat hebben we heel veel in Suriname. Wel de vrije media heb je niet, waardoor mensen alleen maar dingen in de voordeel gaan praten van zijn eigen politieke partij. Vrije media is een media namelijk dat je iedereen neutraal zonder enige belang namelijk kan interviewen en je commentaar kan geven. En dat hebben we in Suriname heel weinig mensen. De meeste media in Suriname zijn politiek gebonden en dan houden ze zijn mond dicht als ze kritieke vragen moeten gaan vragen bij een politieke partij of ergens anders. Op Olenja, ook bij de NPS was dit in de periode van voorzitter Roland Venetiaan het geval. Partijen kwamen dan sterk uit met een tegenverklaring. Toen ja, betaalde het dosto, nu dat wel gebeurt en de NDP-leiding het ook nog accepteert vanuit de coalitiepartij, betekent volgens Kempke en de NDP inderdaad zwak, baba. Ja, bouwt zwak, hè. Bolo tegen aan wat jij, papa, hè. Ronnie Brunswijk, John Etrabarka, Bolis, hè. Kito Atala, zeet leke NDP. Toen had je het lebate, want Hamlun Tor Sad de lebate. Tap toe, hij president van lebate. En dat is ook de waarheid, mensen. Vreesaan heeft de NDP wel. De parlementariële meerderheid en moet de partij haar leidende positie binnen de coalitie duidelijk laten gelden. Toe je baantje het horen, de NDP, bolle de partij heeft het ook, moet ook dat opeisen. Toch maar de janta, je ze bebaant aanplukken. Suriname DC, Suriname ke samachar ko hum sunate hai. Ab dekho bhai, ek laik bahi ke gail hai. Ego badreif hai, u hai. Tutli fo kanaal weg me volgens mij bhaiya. Hiya likhale tutli fo. Aur kanaal weg na likhale. Tut hamme chahi bole ke. Ichi yua hai ga. Sinmeester Chilcher weg me. Ego badreif hai. Tutli fo. En hoe heb ik een leek milke geil he, en ik een Hindustani ke bhaiya. Het leek is besmeurd met bloed. Koen ook heel Allah. Diverse instanties zijn ingeschakeld. En betalen we ki houtuin ke, de politie houtuin ke karbarem khoje he. Ek Hindustani jo laatst hoi gera 84 jarig admi. Ook een namba Roop Narayan Raghunath bhaiya. I tutli fo middenweg me rahat raha. En sanitcher ke 10 tarik oktober ke u ghar se vertrek bhai le. En kabhi loud ke nail he. En bole he ga. O gekleed in een rood t-shirt, of een zwarte pantalon, of ook er een laas jijke middel he, tot liefo me bij jego bedrijf lage. To je baant he. Hamara Suriname ke te bari duk ke baant he. To jo parwaar he, parwaar jo he, Raghunath, aam ke duk me radio fahun, jarur samil he. To hamare janta, or aage hamjaila hiya ego,
फोटो है भैया, एगो फोटो है, ओ मलिच है भाई, ओ फोटो ने देखन टॉयलेट पोत है, एगो फीस बाक है भैया, और फ्लूर तो तीखल करल इतना नासी गोरे बामी के पाकी अलीच मलिच सब बिगल है, टॉयलेट एकदम मलिच है भाई। तो एकर बारे में बोले जग जरबंधन का बोले है, जरबंधन बोले कार्त स्लेक्ट आर्बेट ऑमस्टांडखीन बे डिफेंसी आन, ते ई डिफेंसी के फोटो है भैया। तो दयाने दयाना ले जो है अमीरानी जरबंधन जेनिफर सिमोन के फोटो हुआ दिखावे है, और बोले एकर बारे में तू हमसे बताओ जो सानितेर हैगा, सानितेर हैगा खाई जो है फिनाशील पोचिसिये डिफेंसी कम करतन के, बोले तू ताक कितना स्लख्त जेनिफर, बोले एकर बारे में बोले तू अब तू बताओ कैसे ये चीज हो सके है, बोले यहाँ हम तो कब भवेश दिखाएला। तो 12 तारीख अक्टूबर के जरबंधन जो ने डिफेंसी मात्स्कापन के फर्स्ट केलंद बोले गए मेमरे ब्रुकु का सरना में, बोले सब देखी से और फोटो बनाई से, और बोले हुआ के सानितेरे जो नहींगा फोर सीनिंग जो नहींगा, बोले अंदर मात सेगा, बोले हैगा फोलक जरबिंद जरबंधन, बोले ब्लैक आइट फोटो द टॉयलेट एंड बपाल डिफेंसी लोकांसी इन सो सेक्टर स्टार्ट फॉर केयर दैट मस्क अपन सेल्फ वाटर मुटन शोवन ओम देसना खबरई दूर तो स्पोले द ना सौदर द अनफॉलदुंद स्कून मार्क मिडलन केकबार से ओम दी सैनिटरी रूम से हिजीनिस्ट होदन। तो लांटी के चीज भैया डिफेंसी के चीज है, अबे कोई और लोग आ जाएगा तब टॉयलेट कहां डमियन जाए भाई वो हंसी। तो ये बात हमारा डिफेंसी में है, डिफेंसी के रिहल से भैया कि जो यूनिफॉर्म में तो के चाहिए अपन जूता पुच करे के चमके के ये यूनिफॉर्म मुझ को नेचस आइसिन और सैनिटरी जो हुआ देखियो भैया तो 1 किलोमीटर दूर से गंधा है छाड़ भी कर दियो भाई। जरबंधन वेल फंडर अकेरिंग वीटन ऑफ शे ऑफ द हुक थे इस फंडर ओमस्टांड खीने एल वेलकम हाथ रेखल वर्ड को ट्रोफन ओम द सिन सैनिटरी फोर्सिंगन ते रिनोवेर एंड द स्ट्रक्चरल स्कोन तो होदन। तो बोले बहरे खब चमके भैया अटवालेट में तू बैठ ना सके हैं, ट्रैक ना कर पाइए सबन बल्टी से लेके जा अटवालेट में भैया, अब्बे श्रीलाम हमार काई बरीसन पुराना खीने रात से चीज लेके चले हैं फूडिंग टाइजन जींस नाजे सैनिटरी फोर्सिंग। जरबंधन बोले है बोले खाई भी चाहिए हुआ पर वेख पर्सनल के मोई से देवे के मच कापन स्प्रे कैन फोकस हार इन वार देर एट फॉर फॉर बी इतने न माल थे दी 12 बजे और बोले हुआ पे मिले के चाहेगा सवेरे एटन एंड ड्रिंकन ओखतन फन वार अन अन फोर आफत हर फातन फरसुक उबे लोन फॉर होकिंग ओ फिनेंशियल पोजीशन फॉर डिफेंसिव पर्सनल बार्थ है देना लिट सोरखन और बोले देना लिट फर्दिनन डिफेंसिव मास्कपन रिस्पेक्ट वार्ड एरिक फॉर बांसेस फोर्सिंग। तो ये फोटो देखियो भैया तो छांट हुई हम जाए है भैया तरी पेएल के फोर्स से तर जो रहे सोमो हार जो भाई बोले वो उन्हें प्रोजेक्ट बोले मांडलेक्स अफ्लोसिंग फन $100 यहाँ लिखल है। तो सुमो हार जो पर्चा लहूर के पेयल के का बोले के गो वोनिंग प्रोजेक्ट है बोले है मोखल क्रेखन से एक वोनिंग बोले मांडलक से अफलोस करी $100 बोले अफलोस करी पॉल सुमो हार जो बोले है इनिशिएटिव एन इनिशिएटिव opgezet in kader van het 50-jarige bestaan van de partij. En bole somo hardo bole he, bole he ga partij zal fungeren. Het project is naar zijn zeggen toegankelijk voor de Surinamers die alleen voor partijleden ke he. Die partijleden he ga usab $100 per maand bhari ga i woning bouw project ke bhaiya. Aur je oise kariye to sowieso to ke jai somo hardo ke stem kare ke bhai तब तो देश चाहे चूली भक्कड़ में जाए मैं तो के 100 रुपया करवाए तो तुके चाहे ओके करेगा दत इस अलमाल ने बदूने इधर इन कई नर्स इन एक पार्टी में से दत जो अब मैं मुझ खान स्टेम मैं आज से इन बलंग फन अलगमीने लंच इस ना वर्टर वेनिक एरान खदान में से फॉल्क सुमो हर जो कुन रखे इंटरेस्टेड इन विया एन ओवरइनकम्स में द बैंक फिनेंशियरिंग आन फ्रागन वोनिंग फॉर गेजिन एंड यंगरन द गप्लांड वोनिंगन मुटन अंडर मेयर 2 स्लैब कामर
ego woonkamer, koekeroebadkamer, toilet. Ja, hing het zo hard. Dus stel dat de partij verder wil kijken naar de eerste groep van 100 woningen, gezien de woningbehoefte in Suriname. Toen i project waarin hing, wil ik i IC to learn kersako hei. Toen je baat hei, hamare piare piare, mita mita janta. Gayandien haalt uit naar pleine weigering, schorsing voor Ramsukul in DNA. Vugt Amblunjano VHP ke fractieleider Assis Kumar Gayandien bole voorzitter hega, ou bole hega, en voorzitter van de Nationale Assemblee ke bole he, ook een naam ba Ifanildo Plein ke bole un namoi handel karisega, ou bole hega, ouro bole hega, vergeringwa bole na schors karisega handel doen een verzoek ki ego korte schorsing de af te wijzen. De schorsing was bedoeld om VHP parlementariër Kiesje Ramsekool alsnog de gelegenheid te geven zijn spreekbeurt voor te bereiden nadat de sprekersvolgorde onverwacht was gewijzigd. Bole bina verwacht kree, bole go spreker jona, bole chiwa wijzig karte, bole go even team de, ki bole go chota scoring de voorbereid kriga, or bole hega gaya din bole se duidelijk afspraak hega, ki volgorde waarin parlementariërs het woord zouden voeren, eerst zouden de leden van commissie van rapporteurs aan het beurt komen, gevolgd door de overige parlementariërs, de parlementariërs, men via hoe hardem te doen de keer, bina regels se kam hoe we heen. En dat gebeurt dit soort dingen. Ramsekool bole he, ki u samay pe gaya din fractiekamer mee raha, waar hij bezig was zijn bijdrage voor te bereiden. Toen duidelijk werd dat de twee andere commissieleden niet zouden spreken, haastte hij zich naar de vergaderzaal. Gayadin vertrok daarom om een korte schorsing, zodat Ramsekool zich op het spreekbeurt kon voorbereiden. Plein, die op dat moment de vergadering leidde als plaatsvervangende voorzitter, wees het verzoek echter af volgens VHP-fractieleider op de Kobolevia. Dat u verzoek mengleedde naar deze, omdat hij op dat moment namelijk de voorzitter was van de DNA. Op de kop bij een man met revolvers, pistolen leken bij een 10-33 laaibole scherpe patroon, bolle illegale goud aangehouden in Klaas Greek, zona bioker pas paise, illegale zona bipaise, sipai Klaas Greek met bij een pistool 33 go orug illegale zona, ego Toyota Fitz bestuurder aangeduid met de probeerde te vluchten toen het merkte dat hij de woorden Abu Bhagemang is, maar dat ook is Kabul RBTM ke regio bijstand in midden ke ook in de oraike pakrize. Bolle toen de bestuurder besefte dat ze zouden worden aangehouden, zette hij het op een lopen. De kiske schoten het oe pakkalita tsuruke is doureke bhaya, doureke bhagis, maar de politie wist hem enkele tientallen meter verder op achter te halen, ook een pakrize. Op het tijdens een verhoor verklaarde dat ook een pas pistool heeft. Op het paramaribo met Ugeil Haukinise gekocht om zichzelf te beschermen. Uit het verder politieonderzoek zou daarna zijn gebleken dat de verdachte het aangetroffen goud op een illegale wijze in zijn bezit had gekregen. Maar ja, de abtu ijaiga gana gawe tulun tu samajgele kahan gana gawal jahe bhaiya. Na plata hukupe. Hem jijle bhaiya econoom Winston, Winston aur Ramautar zinke oor hem jij he. Ramautar bhaiya kritische op de jaarrede Simon ke concrete doelen in de financierings ontbreken. Ja, bataye gaye he econoom Winston Ramautar Singh. Fini kare ke jo rar yaar reeda bhale aur ukari se hum log ke president Jennifer Simon aur bole hai herlings bole onvoldoende duidelijkheid kare se ke jo concrete resultaat kare regering ke bole wil bereiken en hoe zij haar plannen gaan financieren bole volgens hem blijven de aankondig beleidsvoornemens de vrij blijven zolang meetbare doelen in de bijbehorende begrotingsmiddelen ontbreken.
तो ये बात बोली सेगा एक नो विंस्टन रमौतार सिंह बोली सेगा जेनिफर सिमोन के बोले दैडलक है ना है रमौतार सिंह प्लास दना फ्रागटेकंस बाय द रोल फॉर द कैबिनेट फॉर द प्रेसिडेंट बाय द uitvoering van een regeringsbeleid उफेनी करेगा कि जो वर्कग्रुप है जो प्लेटफार्म है वो verantwoordelijkheid van de minister niet mogen ondernemen. तो दोस्तों अब भी आपको अभी हम आपको और समाचार को सुनाएंगे और हम सोचे आपको एक गीत सुनाई दे तो अभी हम

हम चलते हैं। अब देखा जाए भैया देयना ले जोन है श्री नाम का, बोले है देयना ले स्लात अलार्म ओवर मोगल का कुल प्रॉब्लम इन लेकर है एमएमजी में भैया जो नहीं जहाँ पे लेकर है सेगा, बोले वहाँ पे जो ठंडवावे है जो कूल सिस्टम है जहाँ लाश धरा जाता है लेक है, बोले वहाँ पे बोले कूलिंग ना मोई है। हम जानी ला एक जमाना में श्री नाम में हम रही तो गंधात रहा हुआ भाई हम दर कूल सिस्टम हुआ ना मोई रहा और वही चीज फिनो है दे ना ले रघुनंदन जो है द्रेंगत ऑफ हेल्द्रिंग मांगे हैगा कि जो कूल सेल जो लेकन है निकेरी में है मुंगरा में जिस सेंटर में निकेरी में बोले है ऑन बफेस्टिक्ड ब्रेकटेन ओवर बवार ऑनस्टाखीर फन लिखामन एंड नाबस्तांदे दी हिर ओवरलीडन धीर बारा नोक नीट सौदन हेवन कुनन जीन दैट लेक आउट दैट ब्लैक आउट फरक्लारिंग नौ तारीख अक्टूबर के और बोले हैगा बोले स्लाख्टोवर फन स्किट इन स्किट इंसिडेंटन जो आठ तारीख जाने दुई मिला दगा उल कर ले रहा तो दुई मर्दाना अप्रेम दगा उल कर ले बैठो फ्राउ के पाच भैया और बैठो फ्राउ निकेरी मुके अप्रे आदमी रहा Zij zouden sinds die dag herhaaldelijk zijn gevraagd later terug te komen. Zoekerman kees op hun geil hem. Ook de kies hega bijaki. Bolle hega koelsysteem hona kama hem. Bolle het daarna zou de beschikbare koelcel vaker uitvallen. Als dat klopt roept dit vragen op over de onderhoud van de betrouwbaarheid van de installatie. Een parlementariër bolle hega direct bekend is terugkerende storingen. Oor je ze bewaard in Suriname. Dus kejanta hem jail. भैया सुरिनामे में बोले हैगा विस्कुंदे बायोलॉजी से लेरक्राफ्ट ना है भाई ये फ्राउ मिस्टर जो रहा जोन बायोलॉजी से लेस देवे है बोले वो बहुत कमती है मिनिस्टर जोन बा डायरेक्ट क्यूरी फन अंडरवेज वेटर्स कपन कल्चर के बोले है कोलीखास आंगस्क्रीवन मेथड फॉर सूप met het verzoek bole hega ki bole hega en bole homo kolikas bole hega biologie laat me even goed kijken mensen kontje bole zeggen ja biologie wiskunde leerkrachten tekort he groot tekorten aan de bij het VOJ zijn volgende minister bij de volgende vakken wiskunde biologie, tekeningen, lichamelijke opvoeding en natuurkunde. Bolle de grootste tekorten. Op een jaar in Suriname. Ja, als je en heel veel mensen die zijn niet goed opgeleid. Toch hebben ze door politieke partijen bepaalde functie gehad die niet goed gaan mensen. En hier kan je op school niet zetten. Je moet wel de vak weten om de les te geven aan onze kinderen. Mensen, Trump, Caboletos, tot Trump. Trump wil excusitie doen van massamoorden live uitzenden. VN spreekt van afschuwelijke plan. VN bolle naboletje van Natjahin de Kavik. Oh, Donald Trump bolle he. 10 tarik december ke. Bolle excusitie doen van een voormalige leider psychiater Nidal Hassan. Bolle rechtstreeks uitzenden kreeg van een media platform. Hassan werd ter dood veroordeeld voor een schietpartij op de Amerikaanse militaire basis 2009 mee, waarbij 13 mensen om het leven kwamen. Het voornemen heeft internationale grote verantwoording veroorzaakt. De Verenigde Naties willen noemen het plan afschuwelijk en plaatsen vraagteken bij de verenigingsbaarheid ervan bij de internationale mensenrechten gebaren mee. De Kobaya 385 kilo een paar bouw Let race John importeer bij Lega. Bhagwat Prasad Ramdin is inmiddels van boord gehaald in Nikeri en overgebracht naar het terrein van de faal. Op het oude een deel van de race was vrijdag al gelost, terwijl de resterende hoeveelheden maandag haven mee uitvoerbeelden. Ook er waren met Sipahi, John Hinga, politiebewaking, John Landbouw, LVV, economische zaken. Orbole ondernemerschap van de technologische innovatie zijn bij de invoer verschillende wettelijke voorschriften overtreden. Betijgen het dus door, bole Chaurua, John Aile, voor ijskere toestemming tegen Surinaamse Leweke. In gebrakstellende betrokkenheid. Toe je baat, hè, maar je pjari, pjari, janta. Toe.
ये सब समाचार आपको निकेरी का है हमारे प्यारे प्यारे सुनने वाला अल्बर्ट हैं में भैया बड़का स्टोरिंग भैले वी द एप वेबसाइट ऑन द क्लांत शेरिफान द अल्बर्ट हैं probeer te bereiken. Heeft pech ook Mangerwaar ke winkel online niet bereikbaar. Hij barka storing hai dosto. Aur bataye gaye hai Indiaanse ambassador jo Suriname mein ba jekar naam ba Subhas Prasad Gupta 12 tarikh oktober ke afskeid le se president Jennifer Simons ke bole tijdens de diplomatieke missie die in augustus met Waila Gupta zich ingezet voor versterking van de betrekking tussen Suriname en India. Ambassadeur kijkt naar eigen zeggen met de voldoende terug op zijn periode in Suriname. Hij overschrijft zijn verblijf als een aangename en verrijkte de ervaring. To ye he Gupta bhaiya ja hai dusar koi aaye natuurlijk mensen plaatsvervanger. तो जनता हमारा समाचार यहां तक था आज के सुनने के लिए बहुत बहुत धन्यवाद राम राम नमस्कार और प्यार भरी आदाब सत श्री अकाल जॉनी नंबर 1 है हमारा नाम